0: ওনা ভাই এবার নিক গপ কলি আপনি দেখি ওনা ভাই যে বুজুর্গ লোকনিক সব পারিবারিক অনুশাসন আর জীবনকে নিয়ম শিখনাই একটা সমৃদ্ধ অনুভব হয়ে সকত কিয়াকি ও অনুভব আর সংস্কারকে ভণ্ডার হইত ভারতীয় সংস্কৃতিমে বুজুর্গ লোকন পরিবারকে নিব হইত এইঠাম বুজুর্গ সব মিলাইবলা কিছু প্রমুখ পারিবারিক অনুশাসন সূত্র দেল গেল আছে যেনা কি পহিল আছে আহকে আদর আর সম্মান তো আপনা সব পৈঘকে সম্মান কেনাই সবসব পহিল নিয়ম আছে যাহিমে ঝুঁকিকে প্রণাম কেনাই সম্মানপূর্বক গপ কেনাই আর হুনক সলাহ মাননাই শামিল আছে দোসর সম্বাদ আর ধৈর্য ভেল দোসর গপ
1: ঠিক কারণ
0: উগনা ভাই পরিবারকে সব সদস্যকে সঙ্গ বিশেষ কর বুজুর্গ লোকনিক সঙ্গ ধৈর্যপূর্বক শুননাই আর সম্বাদ কেনাই জরুরি আছে কিয়াক তো ও অক্সর হা চিড়চিড়া ভ সকত তাই হুনকা সঙ্গ নরমসব ব্যবহার করবাক চাহি আর একটা আর গপ ভেল ত্যাগ আর সামঞ্জস্য তো উনা ভাই পরিবার প্রেম ত্যাগ আর সন্তুলন সব চলত নাই কি কেবল অধিকার আর অনুশাসন সব ও শিখবত কি কোনা আপন ইচ্ছাকে পরিবারক খুশিক লেল গৌণ রাখল যায়
1: তো হামরা লোকনকে এই গপ্পর ধ্যান রাখবাক চাহি আর বুজুর্গ লোকনকে যে অনুভব বিশেষ রূপসে শিষ্টাচার যে হইত আছে আপনা লোকনকে পরিবারমে ও হুনকাইসে শিখ সকত ছি আর কিছু আপন পরম্পরা হইত আছে ওকরো হুনকাইসে শিখ সকত ছি তাই দুনু পরিস্থিতিমে হুনকাসে হামরা লোকনকে যে জ্ঞান ও বুঝবাক চাহি শিখবাক চাহি বের রহত তো ফের গপসপ করব মুদা আব ই পহিনে কিছু সনেশ বিলহ লে ছি সনেশ বিলহ বিজয় ভাই বাদমে আব কি বিচার পহিনে হামরা লোকন ই বাহ্য ধ্বন্যাঙ্কন পর আধারিত ভেট বার্তা শুনি লে ছি
0: আচ্ছা ঠিক ছে ঠিকে কহলিয়ে তো শুনি হামরা লোকন বাহ্য ধ্বন্যাঙ্কন পর ভেট বার্তা তনাব মুক্ত জীবন আবশ্যক ভেট বার্তাকার ছেত গণেশ যাদব আর ভেটকর্তা ছেত শঙ্কর কুমার চৌধুরী শুনল যাই
2: এখন হম সারা মোহনপুর গাম মে আয়েল ছি এত একটা বুজুর্গ ব্যক্তি ছেত ই অপন কারোবার কর রহল ছেত ব্যবসায় করে ছেত তা হিনকা স হম বুজুর্গাবস্থা মে তনাব মুক্ত জীবন কোনা ব্যতীত করবাক চাহি তনাবক কোন কারণ আছে বুজুর্গ লোকনকে এইসব পরহেজ করবাক চাহিয়েন এই প্রসঙ্গমে গপসপ কর রহল ছিয়েন আহাঁ আপন নাম আ গামক নামক সঙ্গ সঙ্গ আপন ব্যবসায় আ আপন কেটা সন্তান ধিয়াপুতা তাই প্রসঙ্গমে কিছু স্নেহী বুজুর্গ শ্রোতা ভাই বহিন লোকনকে জনতব দিয়ন
3: जी हमर नाम गणेश यादव भेल सारा मोहनपुर घर भेल हमर एहिठाम हम जे है से होटल चला रहल छी उमर हमर जे है से 75 साल भ गेल लेकिन अखन तक हमरा 6 गो संतान है लेकिन सब जे है से अपना अपना कारोबार में लगल है हम एहिठाम रहली सबके चला के जीवन बसर कला के बाद जे हम एहिठाम कारोबार कर रहल छी लेकिन शांति नहीं मिले है शांति पर कोई दिख वाला नहीं सेवा कर वाला कोई नहीं तै दुआरे सब आदमी से हम कोशिश करब कि कितनो कमेला के बाद यदि सुख नहीं भेल ते बेकार भ जाय छे तै दुआरे हर मनुष्य के सेवा के आवश्यकता जरूर छे बुझलिए तेकरा लेल हम रिक्वेस्ट करब कि हर मनुष्य के जे है कोशिश करे के चाही कि संपत्ति के सज्जम करे के चाही नहीं तो अंतिम में बड़ा कष्ट हो बहुत कष्ट
2: प्राय एहन देखल जा रहल सुनल जा रहल गांव समाज में जे बुजुर्ग लोकन के धियापुता छथिन मुदा ओ लोकन एखन के आधुनिक युग में ततेक व्यस्त रहे छथिन जे हुनका पर ध्यान नहीं दे पबे।